বড় বড় মহাপুরুষেরা এখানে জন্ম নিয়েছে। আজকে এই দেশ গোলাম। আমরা প্রতিজ্ঞা নিচ্ছি এই ভারতবর্ষকে আমরা ইংরেজদের কাছ থেকে

লদলা রেন্ডে নিশংসা গমদিনকা থুপেসা নেত্রনবু বোম সপনল ফুবামো বোমপন রেনু রিঞ্চামিত রংমিত বোম সপনল নি সোমিরে সেনং ও বোম আরে

কনকা ধৈসে এবং হেমলু তেমনি কুইলমা থিমবে খেমনু কিংবা লিজিরি লিগ পিসংবা খেমলাবা খেমলা মাসে আসিও আরু আইন বে থিমবে মু গ্রেপ মুলাম লুমেনদেম লাম দাক তিরু মিজিন মুরেপ নাচি নাচি থিবো আসুম সি তে পোকা তুসি নু সি মিটো হানসি দি নাচিং লি সং লি সি গ্লো হস নু সটুব্রে তুকি মিটো ভ্যান হানসি দি নাচিং লি সি ইয়েচিয়াং সুম্বো গাছি গ্লাউ সংকা দোকান ইং সেবং হিমলা মানু পাহারি গ্রিপসিগে না চবে তংবে হ্যাঁচি নেচিং নিবো গাং তুসি জুন লাভ্রেন আনিয়ান নি ঠিক নু ঠিক সুবেন লু আলু ইউ নাম্বার ইয়ে নুয়াশি মুক্তি আলা ইয়াক নু সি চান থিমবি হিক সিল পথ খেমলা বা খেমলা যে আইন কাকনুলে তগি খেপসুম তেঙ্গো ফি বাইন খা হেকেং আইন বা থিমবি মু সামিগে

0: লাবা খেমলাম আছে আলু আনি আগে সালু আছে আনি ওয়া সু সিগাং লারি নাম হাংলা ইকলা নাম কান সাম মিগেন সামলো আগে সালু আইন বা থিমবে রেখু জু ছিং পোংলা কান থিমবে এগাং পাঙ্গেন মিন্তু থিমবে মুদেন থিমবে হেক মাই আরিক পোখেং বা ককিরি গে আনি কুবা কুবাইম ককিরি গে তুমির পছি থিমবে আকে দম পোংলা পাত করেগলে কলে লাগে সুজা লেন লামধানে লামধান মারু সেমুই সেবারু কন কাঁদা উংসেবং হিমলো
1: কুজুজাপ দি লংটিকা গাঁতো ই দীঘা ছুচে খোলো না তারিঙ্গি ফি চামকি ছুচে গা দোংটি কামাসম ছু লেপচা পাঙ্গি মেতো ডেঞ্জু বিগলি রিম খেপটা সিম্প নি সুই কি গেছে লেগে তামচে গা পোল ফি চাম দিলে তা লে রিম দিন আলো গা সো তা চেম্পা লে সো সুতো ই তারিং জালাকপ রাবজুং চিদুম্প ডেঞ্জং গেলো সুমকিয়া কেচুকিয়া সুম নামলো মেপ তালুই দৌ আপি গি ছে সুমি ছে নিদি ছে তি তারিং ছে সুম ই ইঞ্জিলো নিত খেচি ঠুক গি দৌ টুপি গি ছে চুবদি মেরোয়েব গি মিডর নিয়া চুকসুম চুজোর টুকচুরি দি কিল হস চিকত শিব ক্যাশি এফ এম কাজে জেঙা মেঘ হস জ্ঞাতা সুম তেলে নিউজ অন এ আর এপলে গুটি লেরিম দি সেম্বন দি দঙ্গা চিকি ফিচম গে লেরিম দি মেলাম গি থলে গোচুকি সেম্বনা